মনে আছে 1960 ইন্ডিপেন্ডেন্স ডে, প্রথম ইন্ডিপেন্ডেন্স ডে হলো, তখন আমি দিল্লিতে, তখন আমার মোটি 7 বছর বয়স, কিন্তু আমার এখনই সেই মনে আছে, নেম জর্নার নেম বসে আছি, আমরা তাকে রাউন্ড দিয়ে আমরা বাচ্চারা নেচেছিলাম, এখনও সেটা আমার মনে আছে, জাওলা নেম হাততালি দিচ্ছিল। এইটাই মনে পড়ে ছোটবেলাকার কথা, যে ছোটবেলায় অনেক ফ্রিডম ছিল, মনে যা খুশি তাই ছিল। আমার বাবা কখনো আমার স্বাধীনতায় হাত দেয়নি। আমার বাবা একটা ওয়ান্ডারফুল ম্যান ছিল, যেমনি তার চেহারা একদম দেখবার মতন ছিল, আর তেমনি তার ভাব ভাব কথাবার্তা 100টা লোকের মধ্যে তাকে চিনে নেওয়া যায়, এরকম তার চেহারা ছিল, আর কথাবার্তাও খুব ভালো ছিল, সে কোনোদিন কোনো বাধা দেয়নি, আর একদম উইদাউট এনি নোটিসে সে চলে যায়। 81 ইয়ার্স ছিল তার যখন চলে যায়। সেই জন্য সেই ফ্রিডমটা সবসময় খুব ফিল করি, আর কিন্তু আমার খালি মনে হয় ছোটবেলায় যে ফ্রিডমটা পেয়েছি সেই ফ্রিডমটা বজায় থাকবে। যদি বিয়ে টুয়ে না করতে পারতাম, যদি সেই ফ্রিডমটাই বজায় থাকতো, তাহলে হয়তো পৃথিবীটাকে জানবার আরও সুযোগ পেতাম। এই ঘর কুয়ে পড়ে থাকতে মাঝে মাঝে একদিন খারাপ লাগে, মনে হয় এই ওলো পেস ও ওই লোক এরকম করছে, ওই লোক এরকম করছে, আমিও তো করতে পারতাম সেই রকম আর কি। আমারও তাই মনে হয় যে কেউ যদি কারা সবাই এই অঙ্কিতদের জন্য যারা নিজেরা যদি স্বাধীনভাবে থেকে ওই সব কিছু নিজের ইচ্ছে পূরণ করতে পারে, তার থেকে বেটার কিছু হতে পারে না। সংসারে ঢুকলেই 100টা জিনিস টানে করতে হয়, মাউন্ট টু ডোম ডিউটির মধ্যে পড়ে যেতে হয়, এটা আমার মত, জানি না সবাই।